0: কাছে ওরে আমরা পরে চেক করি
1: আমি ওখানে জানি এখন চলে যাব গাড়ি দিয়ে
2: গাড়ি দেরি আছে এখন
3: দেরি আছে দেরি আছে জান
1: আপনি
0: উঠে আপনি এই ব্যান্ড ওই দিকে চলে গেল ওই
2: দিকে আর আমার লেডিজ এখানে যাব একা একা রেখে যাব কি করে
0: চলে আসুন ছাত্র নিয়ে যাব